0: শেষ হল অধিপতি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 112তম ভাগ। এই ভাগরে কণ্ঠদান করেছিলেন শরৎ নায়ক, মন্মথ মিশ্র, সাগরিক মহান্তি এবং প্রীতিনন্দ রাউতরায়। বেতার সম্পাদনা ডক্টর বৈষ্ণব চরণ সামল, সঙ্গীত পরিচালনা শান্তনু মহাপাত্র, বর্ণনা বসন্ত মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে, রাশি বুণিবা অবস্থায় থিলে চাষ পাই অধিক অমলক্ষম কিসম যেপরি প্রাচি, কলিকা, কনক, বিনায়ক ইত্যাদি চয়ন করন্তু। 1-1.2 কিলোগ্রাম বিহন প্রতি একরের ব্যবহার করন্তু। বিহন বুণিবা পূর্বরু 3 গ্রাম সেরেসান প্রতি কিলোগ্রাম বিহন সহিত মিশাই বিশোধন করন্তু। শেষ জমি প্রস্তুতি সময়ে 6:8:8 কিলোগ্রাম যবক্ষারজান সার, ফসফরস সার এবং পটাশ সার প্রতি একরের প্রয়োগ করন্তু। বুণিবা সময়ে ধাড়ি মধ্যে 30 সেমি ব্যবধান এবং গছরু গছ মধ্যে 10 সেমি।

প্রচার কেল সাঁওতালি আখড়া কার্যক্রম কার্যক্রমটি উপস্থাপন করে ভাদুচরণ হাঁসদা আকাশবাণী বারিপদা কার্যক্রম প্রচারিত হচ্ছে আমার এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্জ যোগে আসন্তু শুনিবা এক সুগম সঙ্গীত গাইছেন দ্বৈত কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়কর এবং নিবেদিতা গীত রচনা পঞ্চানন নায়ক।

12টা পর্যন্ত প্রচারিত হচ্ছে হ্যালো বারিপদা কার্যক্রম। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপনারা এই কার্যক্রমে ভাগ নিয়ে নিজ পছন্দর চলচ্চিত্র গীতক সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা-5টা মধ্যে আমাকে টেলিফোন করতু। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06792254105।

0: শ্রোতাবন্ধু নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির পল্লী মঞ্চ। আজ এথিরে বিষয় অছি কৃষিজীবী মহিলাঙ্ক পাই সাক্ষরতা কেতে উপযোগী, গোটি মূল্যবান সময় উপযোগী বিষয়। কারণ আম কৃষি ক্ষেত্রে মহিলাঙ্ক যোগদান বহুমাত্রারে গুরুত্বপূর্ণ। যদি সেমানে কৃষি সহ শিক্ষাকু গুরুত্ব দেবে, তেবে পরিবার সহ আম সমাজ ও রাজ্যর বহুবিধ উন্নতি হয়ে পারিব। তেণু কৃষি ক্ষেত্রে হেউ অবা পরিবার চলাইবা পাই মহিলাঙ্ক গুরুত্ব, তাহসহ শিক্ষার মহত্বকু নেই পল্লী মঞ্চরে আজ আলোচনা আছে। কৃষিজীবী মহিলাঙ্ক পাই সাক্ষরতা কেতে উপযোগী, এ বিষয়ে আলোচনা করিয়া পাই আম সাঙ্গরে ফোন লাইনরে বিশেষজ্ঞ অছন্তি কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বরর প্রধান বৈজ্ঞানিকা ডক্টর সবিতা মিশ্র। প্রথমে আমি তাঁকু কার্যক্রমকু স্বাগত করিবা। ম্যাডাম, আজির পল্লী মঞ্চ কার্যক্রমকু স্বাগত জনাওছু, নমস্কার।
1: নমস্কার।
0: আমি আজ আলোচনা করিবা কৃষিজীবী মহিলাঙ্ক পাই সাক্ষরতা কেতে উপযোগী।

0: বা সেমানকু শিক্ষা দিয়া যাব, তালিম দিয়া যাব এবং জ্ঞান কৌশল শিক্ষা যাব, তাদ্বারা তাঁকর কিছু জ্ঞান বৃদ্ধি হব, সেমানে কুশলী হয়ে পারবে, স্কিলড ওয়ার্কফোর্স যা কহতি, তেমন সেমানে তলে স্কিল তাঁর পাখে আসব বা দক্ষতা বৃদ্ধি হয়ে পারিব, সেমানকর স্ট্যান্ডার্ড অফ লিভিং বা সেমানকর চলিবা যে স্ট্যাটসটা তাঁকর সেটা বড়িব, সেমানে গোটে কোয়ালিটি লাইফ ভাল ভাবে বঞ্চি পারিবে, তাঁকর শিক্ষা বঢ়িবা ফলরে তাঁকর গোটে পরিবার যদি মহিলাটিয়ে শিক্ষিত হুয়ে তাহলে পুরা পরিবার তার শিক্ষিত হয়ে পারিব, কিন্তু না গোটে পুরুষ লোক যদি শিক্ষিত হয়ে জনে মাত্র শিক্ষা লাভ কল বলে আমি কহু, মহিলাটিকে যদি আমি শিক্ষিত যোগ্যতা আমি যোগাইবা তাহলে সারা পরিবার মেম্বর যেত মানে অনেক তাহলে পিলা মানকর শিক্ষা মধ্যে সে নেইপারিব, সারা পরিবার শিক্ষিত হয়ে পারিবে, তেমন মহিলার শিক্ষাগত যোগ্যতা নিহাতি দরকার। আর গোটে কথা হল আমার সরকারের তরফর বহুত গুড়ে সেকর সিটিজেন হিসাবে বা নাগরিক হিসাবে তাঁকর কর্তব্য কণ, তাঁকর অধিকার কণ, তাঁকাই কো কো সুবিধা সুযোগ অৌলিক অধিকার মৌলিক কর্তব্য এ বিষয়ে সে পাখে জাগরণ সৃষ্টি হয়ে পড়ব শিক্ষা মাধ্যমে, তেমন সে তার সুবিধাটা লাভ করে পারবে। আর গোটে কথা হল আমার দেশের প্রায় সবুলে অত্যধিক মাত্রায় আমার মা ও পিলা সেমানকর মোর্টালিটি বা ছোট পিলাঙ্কর মৃত্যুহার মা মানকর মৃত্যুহার বহুত বড়ে, শিক্ষা ফলরে আমি সেই মৃত্যুহারটাকে যে কহতি ইনফ্যান্ট মোর্টালিটি ম্যাটারনাল মোর্টালিটি মা এবং ছুয়া শিশু সেমানকর মৃত্যুহারর সংখ্যাকে আমি কমাই দিয়েপারিবা, তাঁকর সেমানে শিক্ষিত হওয়া ফলরে নিজ স্বাস্থ্যর যত্ন নেইপারিবে, গোটে ভাল মা হওয়া পাই যে হেলথ দরকার স্বাস্থ্য দরকার শিক্ষা নেওয়া পরে সে যোগাই পারিব নিজক হেলদি রাখিপার ছুয়া মধ্যে সে সুস্থ পিলাটি জন্ম করিপারিব। আর গোটে কথা হল সোসাইটি আমার এমিটি আমার সমাজ চালছে যে মহিলা মানে সাধারণত ভাবে গোটে সেকেন্ডারি নাগরিক ভাবে রয়েছে দ্বিতীয় স্থানের পুরুষ তুলনায়, কারণ আমার সংস্কৃতি এইভাবে আমার সমাজ এইভাবে, কিন্তু তা দ্বারা কোণ হচ্ছে মহিলা মানে বহুত অবহেলিত নির্যাতিত প্রায় বহু জায়গায় হচ্ছেন, সেটা যদি শিক্ষিত হব সে জাঁপারিব তা প্রতি যদি কিছু অন্যায় অত্যাচার হল সে সঙ্গে সঙ্গে যাইকি পুলিশ স্টেসন যাইপারিব গোটে তার কমপ্লেন দিয়েপারিব, এবং ধীরে ধীরে আমার সমাজর এই যে ক্রাইম ঘটুছে অপরাধ ঘটুছে সেগুলা মধ্যে কমিযিব,
1: তেমন আমি গোটিয়ে ধাড়িতে কইপারিবা মা হলে পাঠই দেশ যাব আগেই। তবে জন শিক্ষিত বা সাক্ষর মহিলা তার জ্ঞানকু কৃষি ক্ষেত্রে কিপরি বিনিয়োগ করিপারিব,
0: আউই মধ্যে কেতে ভালো সুন্দর ভাবে সে তার জ্ঞান উপযোগ করিপারিব, তাকি আমি সবুলে কন করু মহিলা মানে হাত পতাই পুরুষ মানে স্বামী হো বাপা হো ভাই হো পয়সা যে নেবে পয়সা টিকি কোটি নিজের খরচ করা মন টিকি হল, কিন্তু যদি শিক্ষিত হলে তাহলে তাঁকরে আত্মনিযুক্তির সুযোগ মিলিপারিব বা কোণ করার সুযোগ সুবিধা সৃষ্টি হয়ে পড়ব, তেমনি সে স্বাধীন ভাবে নিষ্পতি নিয়েপারে, আজিকাল মানে সাধারণত মহিলা মানে নিষ্পতি নিজে নিয়ে না পুরুষ উপরে নির্ভর করতাম, পারিবারিক নিষ্পতি কৃষি ক্ষেত্রে নিষ্পতি যেকোনো নিষ্পতি, তেমনি সে স্বাধীন হয়েকি নিজ গোটে রোজগারক্ষম হয়ে পারবে তাহলে স্বাধীন ভাবে নিষ্পতি নিয়েপারে, আমার তাঁকরে নারী নেতৃত্ব বৃদ্ধি হব, তেমন নারী নেতৃত্ব যেতবে হব সে অলগা নারী মানুষ একাঠি করে আজিকাল যে স্বয়ং সহায়ক গোষ্ঠী হচ্ছে ফেডেরেসন হচ্ছে আর্মর মহিলা মানুষ ফার্মর প্রডুসর কোম্পানি হচ্ছে সেগুলাক মাধ্যমে সে গোষ্ঠীগত ভাবে বহুত আগুক যাই পারে কোম্পানি খোলি পারে তাঁকর দৃষ্টি আগুক বহুত বড়িব, অশিক্ষিত নারী টিয়ে সেসব তাঁকর নিজের আত্মবিশ্বাস মধ্যে কম থাকে, মানে আগুক যা সবুলে ডর থাকে গোটে দলগত ভাবে বা গোষ্ঠীগত ভাবে সে আগুক যাইপারে, তেমন অশিক্ষিত নারী টিয়ে তা পরিবার ম্যানেজ করবার পরিচালনা করবার তা বহুত সক্ষম হয়ে থাকে, তেমন মহিলার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা নিহতি দরকার, আউ মধ্যে সে খালি ঘরে নুহে তার পারিপার্শ্বিক সমস্ত উপরে তার শিক্ষার প্রভাব পড়িছে, তেমন তার সাই পড়িশা তার বন্ধু বান্ধব তার পারিপার্শ্বিক অবস্থা সেগুড়ি মধ্যে উপরে গোটে শিক্ষিত নারীর শিক্ষার প্রভাব পড়ে ভালো ভাবে পড়ে, মানে যেটা কহতি গঠনমূলক ভাবে পড়ে, নারী যদি শিক্ষিত হল আমার যে প্রভেদ অনইকুয়ালিটি জেন্ডার ইনইকুয়ালিটি যে মহিলা পুরুষ ভিতরে যে প্রভেদ অনেক লিঙ্গগত প্রভেদ সেইটা মধ্যে প্রভেদটা কমি কমি যাব, আর গোটে কথা হল আমার সমাজের যে ট্রাইবাল অঞ্চলের আপনার জাঁথে যে জায়গায় কিছু যদি তাঁর দেহ খারাপ হল পিলা মানুষের দেহ খারাপ তার কিছু অসুবিধা হল ସର୍ବପ୍ରଥମ

ভাবুক বর্গ পুণ্যভূমি ভারত বর্ষর আরাধ্য দেবতা হৃদয় চিন্তামণি মহাপ্রভু পতিত পাবন জগন্নাথঙ্কর সংগৃহীত মাদোলা পাঞ্জি কথাটি আমি আরম্ভ করিছি। বিদগ্ধ শ্রোতা মন্ডলী পণ্ডিত বিচার করিবে, সর্ববেদ বেদান্ত পুরাণ তার তর্ক ন্যায় শাস্ত্র ব্যাকরণের অভ্যস্ত থিবা জনে বরণ্য ব্রাহ্মণ পরিবারর কথা। বাবাজি ব্রাহ্মণক নাটি হেলা বিষ্ণু শর্মা, পত্নী হেউছন্তি ধর্মপত্নী হেউছন্তি কমলা দেবী। পরিবার কইলে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুই জনকু বুঝায়ে, এই যে ব্রাহ্মণ বিষ্ণু শর্মা ইয়াঙ্ক ঘরটা পণ্ডিত মন্ডলী কেউঠি? আপনকর ওড়িয়া কাব্য সুভদ্রা পরিণয়রে সম্রাট ভঞ্জ আজ্ঞা স্ব অনুপ্রাশরে প্রমাণ করে কইলে, ইয়ে সিন্ধু তটে শ্রী।

অনন্ত বঙ্গোপসাগর বেড়াভূমি উপরে আপনার পুরুষোত্তম ক্ষেত্র রাজ পুণ্য নীলাচল ধাম পুরী সহরের আজ্ঞা ব্রাহ্মণ বিষ্ণু শর্মাঙ্কর ঘর পণ্ডিত মন্ডলী ব্রাহ্মণ অত্যন্ত ধর্মপরায়ণ লোক অত্যন্ত ন্যায়বান লোক জগন্নাথ মহাপ্রভুঙ্কর জনে পরম ভক্ত পরম সাধক হচ্ছেন ব্রাহ্মণ বিষ্ণু শর্মা।

সারা জীবন আপনার সেবার্চনা করেছি, ঠাকুরে কেবে কিছু মু আপনার হাত পাতি মাগি না, আজ এতকি মাগুছি হে করুণা বরুণালয় জগন্নাথ, মতে গোটিয়ে পুত্র কিংবা কন্যাটিয়ে দেলে মো ব্রাহ্মণীর কুল পূর্ণ হব। পণ্ডিত মণ্ডলী জগন্নাথ মহাপ্রভুঙ্কর কৃপা দৃষ্টি পড়ু না, ব্রাহ্মণ ইমিতি ডাকি চালিছন্তি, চাহু চাহু অপরাহ্ন গ টপিলা।

লক্ষ্য করিবে পণ্ডিত মণ্ডলী, স্বয়ং সদা আনন্দময় মঙ্গলময় পরম কারুণিক ধৈর্যটি লোকনাথ ভগবানঙ্কর অপূর্ব আবির্ভাব হেলা। ভগবান শঙ্করজী মহারাজ লোকনাথ কহিলে, রে ব্রাহ্মণ দুঃখ করনি, তুমি মা অপূর্ণা মন্দার মালিনী মা পার্বতীঙ্কু আরাধনা কর। জানি পারুছি মা পার্বতীঙ্কু আরাধনা কলে তুমি গোটিয়ে বুদ্ধিমতী গুণবতী ঝিও।

পণ্ডিত মন্ডলী জ্যোতিষ শাস্ত্র ন্যায় রে ঝিয়টি জন্ম হয়েছে কৃতিকা নক্ষত্র অমাবাস্যা তিথি বৃষ রাশি বৈশাখ মাস শনিবার দিন এ ঝিয়টা জন্ম হয়েছি আপনার জ্যোতিষ শাস্ত্র কথা অনুযায়ী এই লক্ষণরে যদি ঝিয়টি জন্ম হুয়ে সে আজ্ঞা উয়াশি হয়ে যায়। জ্যোতিষ মহাশয় কলে ঝিয়টি তোমার উয়াশি লক্ষণরে জন্ম হয়েছি এতিকি কই জ্যোতিষ মানে বিশারদ মানে বিদায় মাগিলে এনে পণ্ডিতে হেলা কোন ঝিও উয়াশি আস্তে আস্তে ক্রমান্বয়ে বড়ি বড়ি চালিলা কুমার সম্ভব কাব্য লেখিলে শেক্সপিয়র অফ ইন্ডিয়া ভারতর শেক্সপিয়র মহাকবি কবিগুরু কালিদাস।